চারিয়ে ডিজের রিচার্ড মির্চি ওই অন্তিকা এক সাথ তবা তবা ইফ ইওর ব্যাটারি স্টিল অ্যাবাভ 20% ইউ ক্লিয়ারলি নট পার্টিং হার্ড এনাফ ইয়া মেক ইট জিরো বাই দি এন্ড অফ দ্য শো লেটস গো